এই লোকগীত শোনা হবে ধর্মপাল ভারদ্বার জিরা শুন দি বাত কর দি সমাচার রে বারে দে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগত প্রকাশ নড্ডা বলো কি পছলে 12 সাল দেশ স্বাস্থ্য সেবা দা বড়া সুধার হয়ে রা তেনে বলো কি স্বাস্থ্য স্বস্থ নাগরিক হি দেশ রি সবসে বড়ি তাগত হো। সোশ্যাল মিডিয়া গায়ে এক পোস্ট দু জগত প্রকাশ নড্ডা বলো কি আয়ুষ্মান ভারত যোজনা আয়ুষ্মান আরোগ্য মন্দির ওর অন্য ডিজিটাল স্বাস্থ্য সেবা রে জরিয়ে অধিক লোক তুড়ি ইলাজ রে সুবিধা পৌঁছে তেনে বলো কি দেশ দি এইমস রে সংখ্যা 100 বড়ি 23 হয়ে গয়ে তেথি ই সঞ্জীবনী কোউইন ওর ইউউইন জেসি প্ল্যাটফর্ম গায়ে লোককে স্বাস্থ্য সেবা দে আসানে মেটে। এবার বিশ্ব রক্তদাতা দিবস রে বারে আজ বিশ্ব রক্তদাতা দিবস মনায়া গিয়া ইস সালো বিশ্ব রক্তদাতা দিবস রা বিষয় মানবতা কি এক বুন্দ রক্তদান করে জীবন বচায় রখা গয়া সুরক্ষিত রক্ত রে মহত্ব রে বারে দে জাগরুকতা লানো ওর স্বৈচ্ছিক রক্তদান রে প্রেরিত করণ রে উদ্দেশ্য সে হর বর্ষ 14 জুন কে বিশ্ব রক্তদান দিবস মনায়া যাও। সো কংগ্রেস বিধায়ক সঞ্জয় অবস্থি বলু কি সরকার গ্রামীণ ক্ষেত্র দে খেল প্রতিযোগিতাকে বড়াও দেণকে প্রতিবদ্ধ অসো। সোলন জিলে রে আরকি দা বিশাল দঙ্গল কার্যক্রম দা তেনে বলু কি খিলাড়িও গ্রেস সম্মান ও প্রোৎসাহন দেণুরা উদ্দেশ্য অসো যে রাজ্য সরকারের পুরস্কার রাশি দা ঐতিহাসিক বৃদ্ধি কি তেনে বলু কি ইউয়া নশে সে দূর রখণকে আর তেনারে শারীরিক বিকাশকে খেল গতিবিধিয়া দা অহম ভূমিকা নিভাণে জরুরি অসো। আয়ুষ মন্ত্রালয় আজ ইউটিউব গায়ে আয়োজিত এক লাইভ যোগ সেশন রে জরিয়ে নয়া গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বনায়া ইস অনলাইন যোগ কার্যক্রম দে 4,35,000 সে অধিক লোকে ভাগ লয়া আর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদবে বলু কি এই উপলব্ধি দুনিয়া ভর দি যোগ রি বড়তি লোকপ্রিয়তা দর্শাও অসো তেনে লোককে বলো কি যোগ রি আপনি দৈনিক দিনচর্যা রা হিসা বনাও তেনে লোকসে অপিল কি উল্লেখনীয় অসো কি অন্তরাষ্ট্রীয় যোগ দিবস 21 জুন দা মনায়া জালা। এব শুন দি এক লোকগীত।

প্রেম রন্টেরে গায়ে এসি লোকগীতের সাথে শ্রোতাও আজ তো কার্যক্রমের ভক্ত গাও কার্যক্রমের আনন্দ আইনে আলে বুদ্ধে এসি ভক্তে চৌবা জব চারশো মিনিটে তুমি তুমি লয় সক আজ দেবেন্দ্র শর্মা দীপ শিলুকে দেওয়া যা যা বাদে শুনে লেখে রাম রাম।